শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন এই ভক্তিগীতর কার্যক্রম আরাধনা আকাশবাণী পুরী কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী শিল্পী জ্যোতির্ময়ী মহাপাত্র, শিল্পীঙ্ক কণ্ঠে গৌরহরি দলাইঙ্ক গীত রচনা।

শ্রোতাবন্ধু, আজি তো সময় যাই ভক্তি গীতর কার্যক্রম আরাধনা পরিসর আজ বিদায় দিও। আজর কণ্ঠশিল্পী মানে মহাপ্রসাদ কর, গীতারাণী দাস, দিবাকর মহান্তি, বাগ্মী মিশ্র, মনমোহন প্রধান, জ্যোতির্ময়ী মহাপাত্র, গায়ত্রী বোস ও সুবীর কুমার দাস। আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM। পরবর্তী কার্যক্রম অনুচিন্তা শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্র কিছুক্ষণ মধ্যে।

0: চরমপা এরেই গ্রাম পঞ্চায়েতঠারে অনুষ্ঠিত এই শিবিরে প্রশিক্ষার্থীঙ্কু বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সচেতন করা যাইছি। নয়াপড়া জেলার সামগ্রিক বিকাশকে অধিক গতিশীল করা আন্তঃ বিভাগীয় সমন্বয় উপরে গুরুত্ব প্রদান করা যাইছি। জেলাপাল মধুসূদন দাসক অধ্যক্ষতার জেলার পেনশন বণ্টনের স্বচ্ছতা এবং অনিয়মিততা রোকিবার লক্ষ্য নিয়ে 70 বর্ষ এবং তাঠার অধিক পেনশনভোগীঙ্ উপরে সর্ভে করা বৈঠকের নিষ্পত্তি হয়েছে। 15 দিন মধ্যে সর্ভে কার্য শেষ করা জেলা সমাজ মঙ্গল অধিকারী নির্দেশ দিয়াছে। নয়াপড়া জেলা খরিয়ার রোড নিকটস্থ টেমরিঠারে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কর্মকর্তা প্রশিক্ষণ শিবির গতকাল উদযাপিত হয়েছে। পঞ্চায়েতরাজ ও গ্রাম্য উন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক উদযাপনী কার্যক্রমে যোগদে কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক জনকল্যাণকারী যোজনা তৃণমূল স্তরে পৌঁছাইবার প্রশিক্ষার্থী আহ্বান দিয়েছেন। গঞ্জাম জেলা প্রশাসন পক্ষর আম গঞ্জাম স্বচ্ছ গঞ্জাম অভিযান কার্যকরী হয়েছে। শূন্য প্লাস্টিক ব্যবহার লক্ষ্য হাসলকে দৃষ্টি রাখি এই অভিযান জেলাব্যাপী আরম্ভ করা যাইছি। এহাকো গণ অভিযানের পরিণত করিবাকো জেলাপাল ভি কীর্তিভাষণ জেলাবাসীকে অনুরোধ করেছেন। ব্রহ্মপুরর হরিডাখণ্ডি পোখরীকূল গতকাল পূর্বাহ্নে স্থানীয় জনসাধারণ সফা করা সহিত ব্রহ্মপুর সহরকে সর্বদা সফা সুতরা রাখিবাক সামূহিক শপথ পাঠ করে। রাজ্যের গ্রীষ্মলহরী জারি রয়েছে। আসন্তা 3 দিন পর্যন্ত পাগ পরিবর্তনর সম্ভাবনা নথিবা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ কুহাযাইছি। রাজ্যের আসন্তা 24 ঘন্টা মধ্যে গরম ও গুড়ুগুড়ি বৃদ্ধি পাইবা নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছি। অন্যপক্ষে কতক স্থানের কালবৈশাখী জনিত বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র আকলন করেছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।
1: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার গুরুজ আমার স্বাস্থ্য। আজ রয়েছে আলোচনা মস্তিষ্ক ম্যালেরিয়া। আলোচক ডাক্তার বৃন্দাবন বিশ্বাল।
2: ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম নামক এক পরজীবী দ্বারা মানুষ দেহরে রোগ সৃষ্টি করে থাকে। এই প্লাজমোডিয়াম 4 প্রকার যথা প্লাজমোডিয়াম ফালসিপেরম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল ও প্লাজমোডিয়াম ম্যালেরি। মাই এনফোলিস মশা ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামুড়ি রক্ত শোষিলা বেড়ে এই পরজীবীকে নেই থাকে ও সুস্থ লোককে কামুড়লে সুস্থ লোকঠারে 10-17 দিন মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পাই থাকে। আমাদের ম্যালেরিয়া মুখ্যত প্লাজমোডিয়াম ফালসিপেরম ও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা হয়ে থাকে। প্লাজমোডিয়াম ফালসিপেরম দ্বারা সৃষ্টি হওয়া ম্যালেরিয়া অত্যন্ত বিপদপূর্ণ, কারণ এছিরে আক্রান্ত ব্যক্তি মানে আরম্ভরু তুরন্ত চিকিৎসা ন কলে বা অসম্পূর্ণ অনিয়মিত চিকিৎসা কলে মস্তিষ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়ে থাকে। ফালসিপেরম ম্যালেরিয়ার আরম্ভরে রোগী সাধারণ ভাবে অস্বস্তি অনুভব করে, মুন্ড বিন্ধিবা, বান্তি লাগিবা ও বান্তি মধ্যে হইথায়। কাশ ও সামান্য তরল ঝাড়া কতক ক্ষেত্রে দেখা যাইথায়। ভাইভ্যাক্স ম্যালেরিয়া পরি 48 ঘন্টা বা 72 ঘন্টা ব্যবধান হেউথিবা পাড়ি জ্বর পরি হইনথায়। এই রোগের হলদিয়া কামল মধ্যে হইপারে, যকৃত ও প্লীহা বড়িপারে, রক্তহীনতা শীঘ্র হইথায়। এই ফালসিপেরম ম্যালেরিয়ার এক নির্দিষ্ট ও স্বতন্ত্র বিপদ হেউছি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যথা মস্তিষ্ক, যকৃত, ব্রুকক, ফুসফুস ও খাদ্যনলীকু রক্ত সঞ্চালন ঠিক ভাবে হইনথায়। শীঘ্র রক্তহীনতা হেউথিবারু হৃৎপিণ্ডর কাম ঠিক ভাবে হইনথায়। এপরি অন্য 3 প্রকার ম্যালেরিয়ার হইনথায়। রক্ত সঞ্চালন ঠিক নহেবারু সেই অঙ্গগুড়িক কাম ঠিক করিপারন্তি নাই ও বিভিন্ন জটিল পরিস্থিতি সৃষ্টি হইথায়। বর্তমানে আসন্তু জানিবা মস্তিষ্ক ম্যালেরিয়ার লক্ষণ সম্পর্কে। ফালসিপেরম ম্যালেরিয়া ভোগুথিবা রোগী বাহারকু গুরুতর জনা ন পড়ুথিলে মধ্যে এই সব কারণরু হঠাৎ বিপদপূর্ণ জটিলতাকু গতি করে, যাহা মধ্যরু মস্তিষ্ক ম্যালেরিয়া অন্যতম। এতিরে আক্রান্ত ব্যক্তি মস্তিষ্ককু রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হেতু বাউলি চাউলি হুয়ে, কথা ঠিক কইপারে নাহিঁ বা বুঝিপারে নাহিঁ, বাত মারে, বেক স্বাভাবিক ভাঙ্গি ন হই নাটি হয়ে যায়, রোগী সম্পূর্ণ অচেত হয়ে যায়। শিশু ও ছোট পিলামানকর অন্যান্য লক্ষণ ন থাই কেবল জ্বরে পড়ি অচেত মৃত্যুমুখে পড়ন্তি। গর্ভবতী মা মানকর গর্ভ নষ্ট হইপারে কিংবা গর্ভস্থ শিশুর শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হইথায়। মস্তিষ্ক ম্যালেরিয়া রোগের লক্ষণ সন্দেহ হলে

কাশ্মীর সম্পর্কিত অনাবশ্যক প্রসঙ্গক ভারত দৃঢ়ভাবে অগ্রাহ্য করেছে। গতকাল সাংবাদিক এ সম্পর্কিত এক প্রশ্নর উত্তর দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কিন্তু এই প্রসঙ্গে ভারতর স্থিতি স্থির রয়েছে এবং এ সম্পর্কের সম্পৃক্ত পক্ষ মানে অবগত অছন্তি। জম্মু কাশ্মীর এবং লদাখ ভারতর অবিচ্ছেদ্য অঙ্গ রয়েছে ও রহিব বলে মতব্যক্ত করা সহিত এ সম্পর্কের অন্য কোণী দেশের মতামত আবশ্যক না বলে শ্রী জয়সওয়াল স্পষ্ট করেছেন। গণমাধ্যমের অন্য এক প্রশ্নর উত্তর দিয়ে শ্রী জয়সওয়াল কহিছন্তি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পর কেতেকাংশ ভারত অঞ্চল মধ্যে রয়েছে, তবে ভারত এখন দৃঢ়ভাবে বিরোধ করে আসছে। এইসব অঞ্চল উপরে পাকিস্তানর অবৈধ দখলক বৈধ করা দিগরে অন্য কোণী দেশের পদক্ষেপক ভারত সম্পূর্ণ অগ্রাহ্য করে আসছে। এ সম্পর্কের অনেক থর পাকিস্তান ও চীন কর্তৃপক্ষ ভারত পক্ষ অবগত করা যাইছি বলে সে কহিছন্তি। অস্ট্রেলিয়ার বৈদেশিক ব্যাপার মন্ত্রী পেনি ওয়াং গতকাল নয়াদিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহিত সাক্ষাৎ আলোচনা করেছেন। প্রতিরক্ষা বাণিজ্য ও বৈষয়িক জ্ঞানকৌশল ক্ষেত্র সমেত এক নিরন্তর যোগাণ শৃঙ্খল সুনিশ্চিত করা দিগরে ভারত অস্ট্রেলিয়া সমন্বিত রণনৈতিক ভাগিদারী উপরে মত বিনিময় করা যাইছে। আগামী দিনের এক মুক্ত সুরক্ষিত তথা সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল লাগি দুই দেশ মিলিত প্রয়াস করবে বলে প্রধানমন্ত্রী শ্রী মোদী সামাজিক গণমাধ্যম পোস্টে সূচনা দিয়েছেন। গতকাল জাপানের বৈদেশিক মন্ত্রী টোশিমিসু মেটোগি মধ্যে প্রধানমন্ত্রী সহিত সাক্ষাৎ আলোচনা করেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্থিরতা ও সমৃদ্ধি বজায় রাখা দিগরে ভারত জাপান স্বতন্ত্র রণনৈতিক ও বৈশ্বিক ভাগিদারীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে শ্রী মেটোগি সুনিশ্চিত করেছেন বলে প্রধানমন্ত্রী কহিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক তিনদিনিয়া সিকিম গস্ত অবসরের আজ সে নাথুলা ঘাটি পরিদর্শন করবে। পরে রাষ্ট্রপতি সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবরে দীক্ষান্ত ভাষণ প্রদান করার কার্যসূচী রয়েছে। গস্তর শেষ দিনের শ্রীমতী মুর্মু গ্যাংটক পালজোর স্টাডিয়ামঠারে আয়োজিত হওয়ার এক কার্যক্রমে সিকিম পুলিশকে ধ্বজা প্রদান করবে। এই পুরস্কার হাসল করিবারে সিকিম পঞ্চদশ রাজ্য হব। গতকাল রাষ্ট্রপতি আর্কিডারিয়াম এবং নামগেল তিব্বতলজি প্রতিষ্ঠান পরিদর্শন করেছিলেন। সেখানে রাষ্ট্রপতি সিকিমর সমৃদ্ধ পরিবেশ ও অর্কিড চাষ সম্পর্কতে অবগত হয়েছিলেন। দেশের সর্বপ্রথম হাইড্রোজেন ডেমু ট্রেন্র শুভারম্ভ লাগি রেল মন্ত্রণালয় মঞ্জুরি প্রদান করেছে। রেলবাই ক্ষেত্রে এক সবুজ ও স্থায়ী গমনাগমনক প্রোৎসাহন দেওয়া দিগরে এহা সরকারক এক উল্লেখনীয় পদক্ষেপ। 1200 কিলোওয়াট শক্তি ক্ষমতা বিশিষ্ট 10 কোচ বিশিষ্ট এই হাইড্রোজেন চালিত ট্রেনটি জিন্দ ও সোনিপথ মধ্যে ঘণ্টা প্রতি সর্বাধিক 75 কিলোমিটার বেগরে যাতায়াত করিপারিব। ভারত রোমানিয়া প্রতিরক্ষা সহযোগ যুগ্ম কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নয়াদিল্লির অনুষ্ঠিত হয়ে যাইছে। দুইপক্ষ প্রতিরক্ষা সম্পর্কক অধিক সশক্ত করা হচ্ছে এই বৈঠকর মুখ্য উদ্দেশ্য। প্রতিরক্ষা ক্ষেত্রে জারি রয়েছে সহযোগর অগ্রগতি এবং অন্য কতক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগক বৃদ্ধি করা সম্পর্কের এই বৈঠক।

0: সামরিক মেডিকাল সহযোগ, যুগ্ম তালিম, ক্ষমতা নির্মাণ এবং প্রতিরক্ষা শিল্প সহযোগ আদি প্রসঙ্গকে নিয়ে ভারত ও রোমান মধ্যে এক দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগ যোজনা গতকালি এই বৈঠকের চূড়ান্ত করা যাইছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় নয়াদিল্লিঠারে তাঙ্কর অস্ট্রেলীয় প্রতিপক্ষ পেনি ওয়ঙ্ক সহিত সপ্তদশ বৈদেশিক মন্ত্রী ঢাঞ্চাগত আলোচনার সহ অধ্যক্ষতা করেছন্তি। ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, ভারত প্রশান্ত মহাসাগরীয় পশ্চিম এশিয়ার সাম্প্রতিক স্থিতি সমেত অন্যান্য আঞ্চলিক, বৈশ্বিক এবং বিবিধ প্রসঙ্গগুলিক এই আলোচনার স্থান পাইথিলা। এই অবসরের ভারত অস্ট্রেলিয়া মধ্যে জারি রয়েছে সমন্বিত রণনৈতিক ভাগিদারীর অগ্রগতি সম্পর্কে মধ্য উভয় নেতা সমীক্ষা করেছন্তি। আণবিক শক্তি উৎপাদন লাগি ইউরানিয়ম যোগান সমেত শক্তিক্ষেত্রর সম্প্রসারণ দিগরে সহযোগ বৃদ্ধি করা উভয় পক্ষ সম্মতি প্রদান করেছন্তি। এতদ্ব্যতীত অতি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আদান প্রদান প্রসঙ্গে মধ্যে দুই দেশ মধ্যে আলোচনা হয়েছিল ডক্টর জয়শঙ্কর সূচনা দিয়েছন্তি। ভারত কানাডা অর্থনৈতিক ভাগিদারীর পরবর্তী অধ্যায় বিশ্বাস ভিত্তিক হওয়া সহিত দুই দেশের সমৃদ্ধি দিগরে পথ প্রদর্শক হব বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আশা ব্যক্ত করেছন্তি। গত রাতে কানাডার টরন্টোঠারে এক মন্ত্রীস্তরীয় অধিবেশনের উদ্বোধন দিয়ে সে এহা কহিছন্তি। শ্রী গোয়েল কহিছন্তি, সমন্বিত অর্থনৈতিক ভাগিদারী চুক্তিনামা দিগকু দুই দেশ গতি করিতিবা সময়রে বিশ্বাস মাধ্যমে নূতন বাণিজ্য ও পুঞ্জিনিবেশর সুযোগ সৃষ্টি হয়েছে। এই চুক্তিনামা ভারত ও কানাডা মধ্যে বাণিজ্য ও পুঞ্জিনিবেশ ক্ষেত্রকে অধিক সম্প্রসারিত করা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করা সহিত অন্য কতক ক্ষেত্রে সহযোগ লাগি নূতন সুযোগ সৃষ্টি করেছে। ক্রিকেট রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথম দল ভাবে আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রবেশ করেছে। গতকালি ধর্মশালাঠারে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে এই দল গুজরাট টাইটানসকে 92 রনরে পরাস্ত করে ফাইনাল খেলবার যোগ্যতা অর্জন করেছে। গুজরাট টাইটানস টস জিতি প্রথমে বোলিং করিবার নিষ্পত্তি নেইথিলা। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরে 5 উইকেট হরাই 254 রন করেছিলা। দল পক্ষরু রজত পট্টিদার মাত্র 33টি বলরু 93 রন করে অপরাজিত রহিব সহিত প্লেয়ার অফ দ ম্যাচ বিবেচিত হয়েছিল। বিরাট কোহলি ও কৃণাল পাণ্ডিয়া 43 রন লেখায় সংগ্রহ করেছিল। 255 রন বিজয় লক্ষ্যর পিছা করে গুজরাট টাইটন্স আউ 3টি বল বাকি থাই 162 রনরে অল আউট হয়ে যাই। দল পক্ষরু রাহুল তেওয়াতিয়া সর্বাধিক 68 রন করেছিল। রয়্যাল চ্যালেঞ্জর্স পক্ষরু জ্যাকব ডফি 3টি উইকেট অক্তিয়ার করেছিলেন। আজ এলিমিনেটর পর্যায়ে সনরাইজর্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পরকে ভেটবে। এই ম্যাচ সন্ধ্যা 7:30 নিউ চণ্ডীগড় মোহালিঠারে অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদগুলিক পুনি থরে। প্রধানমন্ত্রী ভাবে নরেন্দ্র মোদীর কার্যকাল গতকালি পূর্ণ হেলা 12 বর্ষ। নির্বাচন আয়োগ দ্বারা কার্যকরী করা যাওতিবা স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধনের বৈধতা সম্পর্কিত মামলাগুলিকর আজ রায় প্রকাশ করবে সুপ্রিমকোর্ট। এবং আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রথম দল ভাবে প্রবেশ কলা রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। সংবাদ শেষ হলা।
1: শুনিলে ওড়িয়ারে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর। আকাশবাণী পুরী বর্তমান প্রচার করছু পুরাতন গীতর কার্যক্রম। আজর কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র রায় শিল্পীঙ্ক কণ্ঠরে প্রথমে শুণবা এক ওড়িশী গোপাল কৃষ্ণঙ্ক গীতরচনার।

শ্রোতা বন্ধু শুণুলে পল্লী গীত। আজর কণ্ঠশিল্পী লে ইন্দিরা নন্দ শিল্পী কণ্ঠে আপনার শুনেলে পুরাতন রচনার কিছু পল্লী গীত। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী 103.4 FM রে। আপনার আমার কার্যক্রম নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে শুনিপারে। স্টে টিউন টু আকাশবাণী পুরী 103.4 FM।

শ্রোতাবন্ধু আপনার শুনেছেন সুপ্রভাত পুরি কার্যক্রম। হ শ্রোতাবন্ধু, জাতীয় পিতা মহাত্মা গান্ধী কহিলে অহিংসা পরম ধর্ম, আহলে যে সেবা পছরে করতালি নাই কিন্তু ভগবানঙ্কর আশীর্বাদ অছি তাহি প্রকৃত সেবা। সে নিজ দেশ পাই জীবন দেবাকু মধ্য পছাই নথিলে। 1948 মসিয়া আজির দিনরে অর্থাৎ মে মাস 27 তারিখে মহাত্মা গান্ধীঙ্ক হত্যা মামলার তদন্ত আরম্ভ হয়েছিল।

শ্রোতা বন্ধু, গ্লোবাল ওয়ার্মিং যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বরে স্পষ্ট ভাবে বাড়িয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংক রিপোর্ট অনুযায়ী 2050 মশিয়া সুদ্ধা শহরগুলিক বিপজ্জনকভাবে গরম দ্বারা প্রভাবিত হবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সূর্যঙ্ক প্রখর কিরণরে ধরা ফাটি পড়ুছে। এই কারণে প্রবল গুড়গুড়ি সহিত আমি মানে অস্তব্যস্ত হয়ে যাচ্ছে। তেমন আপনার অনুরোধ, এই খরার নিজকে রক্ষা করা টাণ খরার বাহারু জমা বি বাহারু না। এস প্রচুর পা সরবত ওআরএস দ্রবণ দহি পা পিঁতু, শরীরকে হাইড্রেট রাখতু। এই বার্তা সহ সুপ্রভাত পুরীর কার্যক্রমকে আজপ্রাই এইটি শেষ করছো।

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 এফএম শুনছেন কিছু হিন্দি কথাচিত্রর গীত। আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি কাহানী কথাচিত্রর। সন্দীপ শ্রীবাস্তব গীত রচনাকে কণ্ঠ সাজাইছেন জাভেদ বসির।

শ্রোতা বন্ধু, আপনমানে শুনছেন হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী পুরী কেন্দ্র। আসন্তু শুনে নেবা কার্যক্রমর পরবর্তী গীতটি, কহনা প্যার হে কথাচিত্রর।

শ্রোতা বন্ধু শুনছেন হিন্দী কথাচিত্র গীত কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 FM বর্তমান সময় যে শুণবা কার্যক্রমর শেষ গীতটি কাই পোচে কথাচিত্র গীতটি গাইছেন শ্রুতি পাঠক আসন্ত শুণবা এই গীতটি

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। আজ আপনার শুনলে কভি খুশি কভি গম কাহানী, কী প্যার না হো যায় কহ না প্যার হে, ও কাই পোছি কথাচিত্র কিছু গীত আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM। পরবর্তী কার্যক্রম কিছুক্ষণ মধ্যে প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু, এতেবার যাই শুনুথিলে কার্যক্রম প্রচার কল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র। আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্র, প্রসারিত হচ্ছে 103.4 মেগা যোগে। শ্রোতা বন্ধু, বর্তমান শুণত আপন মানকর প্রিয় ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। কার্যক্রমটি উপস্থাপন করছেন প্রকাশ কুমার রথ, প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক। আসন্ত শুনিবা হ্যালো আকাশবাণী পুরী।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-toj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: কোন রে মা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নু হ্যাঁ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: আকাশবাণী পুরী প্রচার করছু শ্রীক্ষেত্র সুরভীর কার্যক্রম। আজির কার্যক্রম আরম্ভ করিবা নারী নুহেতু নারায়ণী কথাচিত্রর এই গীতর। গীতটিকে গাইছন্তি ইরা মহান্তি। আসন্তু শুনিবা এই গীতটি, তারপরে আগকু চর্চা অনেক কিছু করিবা।

শ্রোতাবন্ধু আপনার শুনছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র হ্যাঁ শ্রোতাবন্ধু বর্তমান যে বাহারে গরম আ গুড়গুড়ি হচ্ছে তা তো অংশুঘাত সম্ভাবনা কু বড়াই দিয়ে থাকে কেবল সেত নুহে এই সময় নিজের চক্ষুর যত্ন নেওয়া নিহতি দরকার কিন্তু না চক্ষু হচ্ছে আমার এক গুরুত্বপূর্ণ অঙ্গ এই সময় আখি শুখি যা নালি পড়া বেড়ে বেড়ে জলাপোড়া হওয়া এসহ আলর্জি হবার সম্ভাবনা বৃদ্ধি পাই থাকে আম পিলামানে বর্তমান তো সবুলে মোবাইল ফোনরে ব্যস্ত মোবাইল ফোন বহু সময় দেখা দ্বারা মধ্যে সে আখি খারাপ হচ্ছে নিজ আখির যত্ন নিয়ন্তু না আসন্ত শুণবা কার্যক্রমের পরবর্তী গীতটি তোপাই কথাচিত্র শক্তি মিশ্র ও তপ মিশ্র কণ্ঠে শুণবা এই গীতটি।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন শ্রীক্ষেত্র সুরভীর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র বর্তমান জাঁয়া আমার ঘটি কিছু কার্যক্রম সম্পর্কে আজ আইটিআই কলেজ তাড়গুণিয়াঠার নিযুক্তি মেলার আয়োজন করা যাই। এস মাতা গোসাই লেন্রে অষ্টপ্রহর নাম সংকীর্তন হচ্ছে, সময় রয়েছে সকাল দশটা। পৌর সদনঠার শীতল বাম্প চিকিৎসার ক্যাম্প রয়েছে মধ্যাহ্ন গোটায়। আসন্ত শুনবা কার্যক্রমের পরবর্তী গীতটি ওম সাই তুঝে সালাম কথাচিত্র।

শ্রোতা বন্ধু, আমি মানে গীতা শুণবা সহ কথা হোলে পণ্ডিত জওয়াহরলাল নেহরুঙ্ বিষয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই টিকে পূর্বর মু আপন মানুষ কৌলি না, স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা গ্রহণ করে সে অনেক থর কারাবরণ করে। সেই কারাবরণ সময়ের সে দ্য ডিসকভরি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, লেটস ফর্ম এ ফাদার টু এ হিজ ডটার আদি পুস্তক রচনা করে। 1947 অগস্ট 15 তারিখে ভারত স্বাধীন হওয়ার পরে সে প্রথম প্রধানমন্ত্রী হয়ে। আগুক আহরি অনেক কথা হওয়া, কিন্তু শুনে নেওয়া এই গীতটি।

শ্রোতা বন্ধু, অংশুঘাত প্রতি সাবধান নিহাতি ভাবে রুহন্তু। দিন 11টার অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে জমা বি বাহারকু বাহারন্তু না। যদি যাওয়াকু পড়ে কোণসি জরুরি কামরে, তেবে নিশ্চিন্ত ভাবে কড়া চশমা, চপল আ মুন্ডরে ওদা গামুছা রখন্তু, আর এসহিত ছতা মধ্যে ব্যবহার করন্তু। বাহারকু যাওয়ার সময় সাথিরে পানি বোতলটিয়ে নবাকু ভুলন্তু না। হালুকা ও কটনর ঢিলা পোশাক পরিধান করন্তু। জলশুষ্কতার রক্ষা পাইবা বহুত বহুত পানি, ওআরএস দ্রবণ, পণা, তোরাণী, ঘোল দহি, আখুরস পিঁন্তু। কেবল আমি যে অংশুঘাতর রক্ষা পাইবা চেষ্টা করা তা নুহে, আমাখে গৃহপালিত পশুপক্ষী মানুষ মধ্যে আমি ছাইরে রক্ষা এবং সেমান প্রচুর পরিমাণে পানি পিবা দেওয়া, তেবে যাই আমি বি ঠিক রহিবা এবং সেমানে মধ্যে ঠিক রহিপারিবে। আসন্তু শুনবা কার্যক্রমরে পরবর্তী গীতটি, কেহি প্যার না হো যায় কথা চিত্ররূপ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন শ্রীক্ষেত্র সুরভীর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর। হ্যাঁ শ্রোতা বন্ধু, জীভ আম জন্ম পূর্ব আম সহিত থাকে আ জীবনর শেষ মুহূর্ত পর্যন্ত সাথে রয়েছে, কিন্তু আম দাঁত জন্ম পরে আসে আসি মৃত্যু পূর্ব ঝড়ি যায়। আথর আমি প্রকৃতির এক বড় শিক্ষা গ্রহণ করে থাকি, তা কণ কে যদি সংসারের চিরস্মরণীয় হয়ে রহবা চাহিদা, তেমনি জীভ পরি নম্র ও কোমল হতু, দাঁত পরি কঠোর এবং অহংকারী নুহে। আজ তো সময় যাই আজর শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রম আমি বিদায় দিও এই গীতটি সহ আপন মান শেষ গীতটি আপন মানুষ রয়েছে তেরে নাম কথাচিত্র।

0: শ্রোতাবন্ধু, শেষ হইলা শ্রীক্ষেত্র সুরভীর কার্যক্রম আকাশবাণী পুরী। বর্তমান চূড়ান্ত পরবর্তী কার্যক্রম আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन। स्वागत है आप सभी का कार्यक्रम रंग तरंग में।

0: শ্রোতা বন্ধু, আজি আম সহ অনেক এমিতি জনে কন্টেন্ট ক্রিয়েটর যে ক্যামেরা ধরলে গোটে শর্ট ভিডিও বি ফিল্ম ভালো লাগে, কেতবে ট্রাভেল ব্লগ তো কেতবে স্ট্রিট ফুড হন্ট তো আউ কেতবে ফনি ভিডিওস। তাঁর ভিডিও যেতকি লোকপ্রিয় সেতে এন্টারটেইনিং মধ্যে। শ্রোতা বন্ধু, সে হচ্ছেন পুরীর বহু পরিচিত চেহারা যুবরাজ সেঠি। চলন্তু আজি আম কার্যক্রম কো তাঁকু স্বাগত জনাইবা, আউ কিছু গপসপ বি হবা। নমস্কার যুবরাজ, বহুত বহুত স্বাগত আপনাকু আকাশবাণী পুরী পরিসরকু।
1: নমস্কার নমস্কার, জয় জগন্নাথ।
0: তাহলে কেমতি আছো?
1: বহুত বড়িয়া, আপন কেমতি আছেন?
0: মু বি বহুত ভালো আছি। আউ ব্লগিং কেমতি চলছি?
1: ব্লগিং অ্যাজ ইউজুয়াল চলছি, এবে টিকে বড়িছি, টিকে পূর্ব অপেক্ষা তো কাম হেডাক বড়িছি টিকে।
0: বে বাহারে এতে জোরে খরা হচ্ছে, খরারে বি ক্যামেরা ধরিকি বাহারু কো বাহারু চাহালিয়া লাগুনি।
1: কন্টেন্ট ক্রিয়েটর হইছি যেতবেলে এই খরারে তো কাম করিও পড়িবো, এমতি খটিও পড়িবো, নন লোক চিনিবে কেমতি?
0: সত্য কথা, পরিশ্রম করিছন্তি বলিকি আজি পুরীরে এতে লোকপ্রিয়।
1: নিহাতি নিহাতি, অধিক পরিচয় বি হেইনি, ফটো কিছুটা বি হেই যাইছি।
0: ঠিক আছে, আচ্ছা আপনার ব্লগিং জর্নি কেমতি স্টার্ট হলো, কাহিকি ইচ্ছা হলো, সে বিষয়ে আমি কহন্তু।
1: হ্যাঁ, ব্লগিং জর্নি আই মিন ক্যামেরা, যদি মু কহিবি যে ক্যামেরা পাই কেমতি ইন্টারেস্ট হলো আমার, অ্যাকচুয়ালি মু পিলাবেলু প্যাশনেট অ্যাবাউট গীত গাইবা, ড্যান্স করিবা। মু সেভেন্থ ক্লাসে যাইছিলি সারেগামাপা, ভালো গীত গাই সে টাইমে, এই টাইমে নাই, ভালো গীত গাউলি সে টাইমে সারেগামাপা যাই। সারেগামাপা লিটিল চ্যাম্পসর ফার্স্ট সিজন যাই, যে সিজন সত্যজিৎ প্রভুপাদ এমন যদি জাঁথে তো সেই সিজন যাই, সেই সিজন ফার্স্ট ক্যামেরা ফেস করি, স্টুডিওরে যাইকি মেকআপ নবা, এমতি টচ অফ নবা, গ্যালারে এতে সাইড ক্যামেরা লাগি, আরদারে দেখু লোক মানুষ রিয়েল লাইফে দেখবা, প্রকৃতি মিশ্র হয়ে যাও, সৌরণী ভট্ট হয়ে যাতে, যে সব অলরেডি লিড করছেন সেই টাইমে গীত কু নেই, তো সেইটু হি মোর ক্যামেরা পাই গোটে ইন্টারেস্ট আসলা, কাহি না এতে লাইটস দেখলা পরে সেই টাইমে টিকে অনকনসিয়াস ফিল হলা, বট তাপরে যেতবে এমতি রেগুলার বেসিসে চাললা, গোটে অডিশন রাউন্ড গলা, মেগা রাউন্ড গলা, গালা রাউন্ডে মু কটিগলি, কাহি না এতে প্র্যাকটিস অ্যান্ড অল নথিলা সে টাইমে, তো সেইটু গোটে ক্যামেরা পাই গোটে ইন্টারেস্ট আসলা যে হ্যাঁ ক্যামেরারে কিছু করিবার আছে, তো নর্মালি এমতি ক্যামেরারে এমতি স্টার্টিং রু গোটে দুইটা এমতি গীত গাইকি অপলোড করুথিলি, বট যেহেতু সেটি যেতবে কটিকি আসিগলি গালা রাউন্ডে, গোটে এমতি মনে হয়ে না না এই জিনিস আমি করিপারুনি, যেহেতু ছোট ছোট ড্যান্স করে তো ড্যান্স ভিডিওর স্টার্ট হয়েছিল, ভিডিও
0: ড্যান্স ভিডিওর স্টার্ট হয়েছিল। ভিডিও তাহলে ফার্স্ট ভিডিও কোটা ছিল?
1: ফার্স্ট ভিডিও যদি জাঁথে টিকটক টাইমে ভিডিওস বনাউলে, মু সে টিকটক টাইমে ভিডিওস বনাউলি, ড্যান্স ভিডিও কন্টিনিউ অপলোড করি, মোট টিকটক্রে সে আরাউন্ড 9000 সমথিং কিছু ফলোর্স টিকটক্রে লে, বহু ভালো রিচ যাওয়া ড্যান্স ফ্যান্সরে, যেতবে টিকটকটা বন্ধ হয়ে গেল টিকে লেট্রে জাঁলি যে ইনস্টাগ্রাম সমথিং কিছু অনেক
0: ইনস্টাগ্রাম ইউজ
1: না না না, তাপরে ইনস্টাগ্রাম সমস্ত সিফ্ট হয়ে গেলে টিকটক্রু ইনস্টাগ্রাম কু, বট মুখে লেট্রে আসলি, মু জানি যে টিকটক পরে ইনস্টাগ্রাম বি আসছি বলে, তো টিকে লেট্রে এন্ট্রি কলি, আকচুয়ালি ভিডিওস বনাই এক্সপিরিয়েন্স দরকার, নিহতি দরকার, সেতবে কোণ এমতি ক্যামেরা রাখি দেউথলি কোটো ড্যান্স করদেউথলি, যেটা কি ফ্রেম ওয়াইজ ভালো দেখা হয়েছিল, লোক সবুলে যা দেখন্তি তাকে পছন্দ করন্তি, যেতে ভালো ড্যান্স করলে যদি ফ্রেম বি খারাপ থিব, মোবাইলর কোয়ালিটি বি যদি খারাপ থিব, তো সেমতি স্টার্ট হইতিল আর ড্যান্স ভিডিও
0: কইবো কইলে লোক দেখিবাকু পছন্দ করবে,
1: যেটা আখি দৃষ্টি লাগিব।
0: এক্স্যাক্টলি, তাহলে যেতবেলে প্রথমে ভিডিও আপলোড করুথিলে ইনস্টাগ্রাম রে

0: অফ করলেই যুবরাজ কেমিতে?
1: ক্যামেরা অফ করলে যুবরাজ শোইবাকু যায়, বাকি শোই পারে না। কিন্তু ক্যামেরা অফ কলা পরে মুঁ টিকে ফ্রেন্ডস মানঠু বহুত এবে টিকে মানে বহুত ডিস্টান্স হয়েযাইছে। সাংগসাথী মৌজ করিবা, মেলা করিবা, বুলিবা। পুরীরে যেতেবেলে মু স্টার্টিং রু প্লাস টু টাইমে এতে বুলা বুলি হ্যান্ড ট্যান হোথলা, বসিবা উঠিবা মজা করিবা, সেতক আউ নাই মোর। মু এমতি মানে এমতি হয়ে যাইছে মো সরাউন্ডিং রে সবু। যদি আপন দেখিথিবে বি সরাউন্ডিং রে মোর ম্যাক্সিমাম টাইম রে কিছু বড় ভাই থিবে, নাই তো কোনসি বিজনেস পারসনস থিবে, কোনসি এমতি টিকে যো মানে মোঠু অলরেডি আগের অছন্তি তাঙ্ক সহিত এমতি রহুছি এবে। তো মো সাঙ্গ মানঠু টিকে টচ ছাড়ি যাইছে, যোটা কি মানে কোড না কোড টিকে এমতি ভাবিলে ভাল লাগেনি, বাট সবু কিছু চালছে।
0: উইকেন্ড রে যাবি সাঙ্গ মানক সহিত দেখা হইবে?
1: ইচ্ছা হুয়ে মিন্স মু উইকেন্ড প্ল্যান বাহার বি কর দিয়ে যদি সাঙ্গ মানে এমতি।
0: এমতি রে বি দেখিবাক গলে কন্টেন্ট ক্রিয়েটর পাই উইকেন্ড কোন উইকটা যা কই কাম চলে কাম চলতে
1: নাই সাঙ্গসাথীঙ্ক পাই মু সবুবেলা আভেলেবল, সেমতি কিছু নাই যে কাম প্রেসর অছি আভেলেবল নহে। মু সাঙ্গমানক পাই বহুত মানে আভেলেবল থাকে, বট কনেক্ট নাই সেমতি যেমতি কি যেমতি বাহার লোক পিলা মানে করুছন্তি, যেমতি মো সাঙ্গমানে বুলাবুলি করছন্তি, খেলিবা পাই যাউছন্তি ডেলি ক্রিকেট। মু টিকে ক্রিকেট খেলিবা পছন্দ করে, যোটা কি আর করি পারুনি। এটা সেটা বুলুছন্তি, বাইকরে বুলিবা, ইয়াড়ে যিবা সাইডে যিবা, খটি করিবা, মজা করিবা, এই জিনিসটা টিকে মোর কমি যাইছে। কোটি না কোটি যেতবে ফিস্ট হোক কিংবা কোয়াড়ে যিবা হোক এক্সপ্লোর হোক কুহন্তি যেতবে সেমানে, তো মু ইন্টারেস্ট দিয়ে যে হ্যাঁ চলো রেডি যিবা।
0: বহুত বড়িয়া কথা। তাহলে সাঙ্গ মানক পাই হোক কি ঘর লোক পাই যুবরাজ সবুবেলে অ্যাভেলেবল,
1: যুবরাজ সবুবেলে অ্যাভেলেবল।
0: কামর বাদ বি যুবরাজ কু যেতবেলে ফোন করলে যুবরাজ সবুবেলে অ্যাভেলেবল।
1: যদি অ্যাভেলেবল নথিবি কোনসি কাম পাই কো বেয়ার তো ট্রাই কর দউছি যে কিছু কাম হই পারিব। তা
0: যেমতে কোয়া যায় যে প্রকৃতরে যদি গটে জিনিস করিবাকু চাহুতিবো কোটি না কোটি টাইম বাহারি
1: যাবো। বাস বাস ঘর লোক পাই এন্ডি টাইম দেই পারুনি এবে, বাট সাঙ্গ মান পাই অ্যাভেলেবল আছে, ঘর মান পাই টাইম দেই পারুনি এবে।
0: আচ্ছা যুবরাজ যেমতে কেবে হেইছি কি আপন পেড প্রমোশন পাই যাইছন্তি, সেঠি ভিডিওটা বহুত ভাল হইছি কিন্তু খাইবা ভাল হইনি, সে জায়গায় কোন করন্তি?
1: যেমতি এবে কহিলি গোটে বিরিয়ানি এটা গোটে মো সহ হয়েছে, আউ সব জায়গায় তো খাইবা ভাল থাকে ভাল দিওন্তি, পরে খারাপ করে দিওন্তি। যেহেতু ভাই আসছন্তি কন্টেন্ট ক্রিয়েট বনা হবা আজ ভিডিও, তাঙ্কু ভাল দিয়ে দেবা, তারপর দেখলে হ্যালত খারাপ হয়ে যাইথিব।
0: আচ্ছা আপনার মোবাইল গ্যালারি যদি খুলিব তাহলে সেথিরে খাদ্যর ফটো বেশি না কোনসি ট্রাভেল স্পট রো ফটো বেশি না আপনার নিজের ফটো বেশি?
1: এবে খুলিলে কেবল রিসেন্ট প্রমোশনস ভিডিওস বহুত পাইবে, আর মু বুলাবুলি করিতিবা জায়গা গুড়াকর ভিডিওস বহুত পাইবে।
0: যুবরাজ ভবিষ্যতরে ড্রিম কোলাবরেশন করিবাকু কাহা সহিত ইচ্ছা আছে, কাহা সহিত কোলাবরেশন করিবার ইচ্ছা আছে?
1: যেমতি মু কহিলি মতে টিকে অ্যাক্টিং এন্ড অল জিনিস পাই টিকে কোটি না কোটি গোটে কর্নর রে মোর অছি যে মতে করিবার অছি, তো যদি সেই অ্যাক্টিং ইনটু হেবি মু মতে টিকে নিজর পোর্টফোলিওস নিজর ফটো এমতি ফ্রেম রে আসিবা কি কোন এসব জিনিস পাই টিকে বি ইন্টারেস্ট অছি মোর কোটি না কোটি গোটে কর্নর রে। এসব জিনিস নেকি ভাবেনি মু, বাট এমতি কোটি না কোটি গোটে কর্নর রে অছি। বড় ব্র্যান্ড যেমতি কহিলে মতে যেমতি মু ট্যুরিজম সহ এবে কনেক্ট অছি, মতে টিকে ইন্ডিয়ার গোটে ট্যুরিজম সেক্টর অছি, যো মানে ইন্ডিয়ার ক্রিয়েটর মানঙ্কু বহুত ফ্যাসিলিটিজ এবে দউছন্তি, মতে তাঙ্ক সহিত বি কনেক্ট হবার অছি। সেটি কনেক্ট হলে কোন হব না ইন্ডিয়ার কোটি না কোটি যে কর্নর রে আমি সব ভিডিওস বনাউছি, মু যে ডকুমেন্টারি ভিডিওস বনাউছি যে এই জায়গায় এয়া অছি, কোরাপুট রে এয়া অছি, অলগা পুরী রে এয়া অছি, ট্যুরিজম সেক্টর রে এয়া এয়া ডেভেলপ হবার অছি, এই সব জিনিস গুড়াক সেই লেভেল র ভিডিওস যদি মতে বনাইবাকু চান্স মিলে মু টিকে সেই সেই জিনিস গুড়াক ভাল ওয়ে প্রমোট করিপারিবি। তো মতে টিকে ইন্ডিয়া ট্যুরিজম সহিত এমতি কেতবেলে গোটে কোলাব করিবার ভারি ইন্টারেস্ট অছি। যদি আকু ছাড় দেব কন্টেন্ট ক্রিয়েশন কু ছাড়িকি এমতি পার্সোনাল রিভিউ দেওয়া পাই কহিবে, তাহলে এমতি বড় কিছু গোটে পরদার বাহারি কি কাহা সহ গোলাপ করিবার গোটে প্যান ইন্ডিয়া কিছু গোটে কাম করিবার ইচ্ছা আছে। আউ
0: বহুত বড়িয়া কথা। তাহলে এমতি যেতবেলে বাহার জায়গা সব বুলন্তি কেতবেলে মাইন্ড কি আসছি কি নাই মু এইটি যাকে সেটেল হই যিবি?
1: যেবে থাইল্যান্ড যাইতলে মতে এমতি ফিল হইতলা যে এইটি রহিযিবার অছি, এটা গোটে অলগা দুনিয়া। নাই এমতি নুহে যে ইন্ডিয়া ইন্ডিয়া তো বহুত বহুত বহুত বহুত ভালো, থাইল্যান্ড টিকে অলগা লাগিছিলা।
0: আচ্ছা তাহলে যেতবে বুলিয়াকু যাতে সেতবে আপন ফুড ব্লগর বি ট্রাভেল ব্লগর বি বুলিয়াকু গলাবেলে কুয়াড়ে সেতবে ফোকস কাহা উপরে করন্তি, বুলিবা উপরে না খাইবা উপরে?
1: এই খাইবা ও বুলিবাটা ফ্রি মিলি যাও তা উপরে।
0: আরে বাপরে, এটা মানে পুরোপুরি প্র্যাকটিক্যাল কথা কইদেলে, অপ্রিয় সত্যি যেটা কইছিব। তাহলে এই ট্রাভেল টাইম রে সবটু রিস্কি এক্সপেরিয়েন্স কোন আপনকর?
1: ট্রাভেল টাইম রে রিস্কি এক্সপেরিয়েন্স যদি মু এমতি একুটিয়া কবে ট্রাভেল করে করিনি, তো এমতি কেবে মতে টিকে একুটিয়া ট্রাভেল করিবাকু ভাল লাগে, বাট তা ধরে টিকে রিস্ক ফ্যাক্টর থাকে, কাহিঁকি না মানে আজিকা ডেটরে তো সেমতি কিছু নাই যে মাইন্ড কে আসিবনি যে কিছু কোন প্রবলেম হব কোন নাই, বট যে সোলো ট্রাভেল যে মানে করতে নি সেই ওয়ে রে ভাবিলে টিকে লাগে যে হ্যাঁ যদি এমতি কেবে করুছি তো এমতি, মানে নহলে সাঙ্গসাথীরে বুলিলে কিছু।

0: শ্রোতা বন্ধু, প্রচার কলু কেতোটি ওড়িয়া আলবম্র গীত আকাশবাণী পুরী আপন মানে টিউন করেছেন 103.4 FM। পরবর্তী কার্যক্রম উজ্জ্বল আম দেশ শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর কিছু সময় মধ্যে।
1: শুণতু আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আম দেশ, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং।

0: আর কিছু কাম করে পারিবি পরিবেশ কু কেমতি সফা রাখিবি নিজ এরিয়া কু সফা রাখিবি লোক আসবে দেখিবে সম্বলপুর কু নিজ এরিয়া কু তারিফ করি যাবে সেইটা তার মোর মনোভাব আছে
1: নাই সেইটা গোটে মহান আপনকর চিন্তাধারা যে নিজ কথা সহিত অন্য মানকর কথা কু বি আপন গুরুত্ব দেউছন্তি এবং নিজ মা মাটির কথা নিজ অঞ্চলর কথা নিজ সেই পড়িশার কথা নিজর যে সংস্কৃতি নিজর যে দর্শনীয় স্থান রয়েছে তার গুরুত্ব তার যে মান কিভাবে ভাবে রহিপার অন্য মানকর যে ইমপ্রেসন অছি তাহা যেমন ঠিক রহিব সে দিগরে আপনি চিন্তিত নিশ্চিত ভাবে এহা গোটে প্রশংসনীয় কার্য আপনি করছেন হলে আগে কথা কহিবে যে যেতবে আপনি যাতে অনেক লোক সংস্পর্শে হয়তো আসুবে আপনার কেবে কেউ কথা কেউ লোক পচারিছেন যে আপনার কাহি এই যে অলিয়া আবর্জনা উঠাউছেন ঘটাউছেন এভাবে কিছু ঘটিছে
0: প্রথমে প্রথমে যেতলে আমি যাওতুলু স্যার পাঁচ ছ বর্ষ তল কথা সেতলে লোক হসুলে কি কি কোন করুচি লেকিন ধীরে ধীরে স্যার এবে যেমতি আমি মজুরি চাউরপুর ব্রিজটা গোটে প্লগিং করেছিল স্যার চাউরপুর ব্রিজ যেতলে আমি উঠাউতুলু ধীরে ধীরে লোক বি আমার সাথে জড়িত হচ্ছেন স্যার লোক বি কোচেন কোন করুচ এটা মু তাঙ্কু কোচি আমার নিজ রাস্তা যদি আমি সফা ন রাখিবা সন্ধ্যারে এটি সবে বসুছেন খাউছেন পকাউছেন আর এটা ব্রিজটা এটি ডস্টবিন বি রাখি হবনি গাড়ি মোটর সবুলে যাচ্ছি আমাকে হি নিজ কচরা নিজে নেইকি প্রপর ডস্টবিন রে পকাইবা কথা ধীরে ধীরে লোক আসুছেন আমার জড়িত হচ্ছে লোক মানে আমার সহ প্লগিং করছেন
1: ভবিষ্যতে স্বচ্ছতা কু আউ আপন কোন করিবার চিন্তা রাখতে
0: ভবিষ্যতে স্যার আমার যে যুববর্গ অনেক যদি সচেতন হয়ে গেলে স্যার আমার অলিয়া আবর্জনা রহব না স্যার প্রপর ডস্টবিন ইউজ

0: শ্রোতাবন্ধু, শেষ হেলা অনুরোধ গীতর ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। উপস্থাপনার লে প্রকাশ কুমার রথ, প্রযোজনা দিলীপ কুমার নায়েক।
1: সাবিত্রী, মো অফিস যাচ্ছি।
2: নিয়া, এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে, এত টাকা?
2: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: সমাধান সমারোহ 2026। বন্ধুগণ, মাননীয় সুপ্রিম কোর্টরে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ, দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা, চেক বাউন্স মামলা, ভূ অধিগ্রহণ জনিত মামলা, রফা যোগ্য ফৌজদারি মামলা, শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব, আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিঠারে ফয়সলা করা যিব। এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 রে যোগাযোগ করন্তু। সমাধান সমারোহ 2026। বন্ধুগণ, মাননীয় সুপ্রিম কোর্টরে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ, দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা, চেক বাউন্স মামলা, ভূ অধিগ্রহণ জনিত মামলা, রফা যোগ্য ফৌজদারি মামলা, শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব, আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিঠারে ফয়সলা করা যিব। এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 রে যোগাযোগ করন্তু।
0: শ্রোতা বন্ধু, আপনমানে টিউন করিছন্তি 103.4 এফএম কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর। প্রচার করুছু কেতোটি

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর টিউন করেছেন 103.4 FM। কার্যক্রমের শেষ গীতটি হচ্ছে মেলা কথাচিত্রর। গীতটি কণ্ঠে সজাইছেন শিল্পী সোনু নিগম, আলকা হেগনিক, রূপ, শঙ্কর, জসপিন্দর, হেমা, নীতিন, অনমোল। শিল্পী মানক কণ্ঠে দেব কোহলিঙ্ক রচনা, সঙ্গীত নির্দেশনা অন্নু মল্লিক।

0: শ্রোতাবন্ধু, প্রচার কলু কতটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী পুরী। আপন মানে টিউন করছেন 103.4 FM।
1: মা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নুহ অপা, সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: আকাশবাণী পুরী প্রচার করুছু কতটি জগন্নাথ ভজন কার্যক্রমের প্রথম জগন্নাথ ভজনটিকে কণ্ঠে সজাইছন্তি শিল্পী অনুরাধা পড়ুয়াল। শিল্পীঙ্ক কণ্ঠে প্রফুল্ল করঙ্ক রচনা।